সুপ্রিম আছে সিদ্ধান্ত হয়েছে যে আন্দোলনের সর্বশক্তি কে সদস্যরা আন্দোলনের দুই ছেলে বিষয় চালানো হবে।

উৎপাদন করি অলৈকে পঞ্চানব্বই প্রতিশত দিয়া বুলি কয় পারি ভারত বায়োটেক সুন্দর বুলি হিসা এই প্রতিশত মানে কম স্যার

ভূমিকা প্রসারিত সাথীয় রাজাপুর রাজাপুর এবং রাজাপুর বসুকে সন্ধ্যা সাড়ে চার বাজে শুরু শিল্পী এই কার্যক্রমে মনে মনে জীবন কথায় উদার।

0: ছিল প্রায় খানা সময় কাছে পানি বাড়ি সুতরাং
1: সরকারি সংস্থা পক্ষ উত্তর পাঁচ হলো সরকারি কারাইটি

হাত হাতে গেছেন। সেটা আমরা গরিব ভাবি গরিব ভাবিয়ে কত 5 লাখ রুপয়ের পুরো জরিমানা করে দিই। কংগ্রেস পার্টি নেতৃত্ব আধিকারিক বিবাদ অবকাশে তুলে ভালো এবারে পুনর্গঠন হয়ে পুনর্জাগরণ অবস্থানে রহিত নেতৃত্ব আমেরিকা অধ্যক্ষ ওলিকো দাবি পর্যাপ্ত পানি দরকার ধরান রূপায় অজি সকিয়ে না ভূমি দিকে দেশ মধ্যে ম্যান পাওয়ার ব্যবস্থায় বন্ধ হয়ে হয়ে গেছে। বিষয় সুতিকা শ্রমিকের সমেত নমাঙ্গি ব্যবসায়ী ভর্তন নিবেদনে রহিত প্রণালিকা 337 রাহাত স্বরূপ 5.5 করোড় অনুদান উপলব্ধ করাইয়ে নমস্কার।